0: থাই পুচি কিতাব
1: গতি নাম তন্দন লেখক ফুলি নিকুদন তাকে পাক ওলে নাম ইন্দন লেখ মুচিন নাম সামনে তিনি নাম ও আখেনিয়া
0: লেখক পাক বলে
1: দেখতাম আছি সেন লোহাই যে তাক বদলে জাঙ্গি টু তিনি গুনুনি নিঙ্গি টু স্ট্যান্ডার্ড আমি তিনি হর্ষ করি যে তাকে গুনি হই ফাটুনেছি ndax bay gañu gañu yu metti waye dal liñ ci mëna wax rek ñu jigen ñu dal dal yu su ci gëwul na day ci ñoom ba tax ñu ngay bëgg seeni loxo te yëgu ñu bi ñu tëral ndox ci moom ñu nak tamé ci ni mo dérané la